সরিয় শূন্য হৃদয়ের ভুবি ভাবনীয়ম প্রত্যুহ জাত বিনিপাতন লব্ধ বর্ণ মত্যুর্জিতম হৃদি ভ

শূন্য হৃদয়ের ভুবি ভাবনীয়ম প্রত্যুহ জাত বিনিপাতন লব্ধ বর্ণম মত্যুর্জিতম হৃদি ভয়।